শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপনার শুণুচার ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। রামহরি দাস বন্দনার পরবর্তী শিল্পী গীতিকার রসানন্দ রথ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: ভণী সামাজিক প্রাণী ভাবে বঞ্চি রহিবার মানুষের আগ্রহ বড়ায় পরিবার পারিবারিক সম্পর্ক সবু সময় জীবনক আগেই নেবারে উৎসাহ যোগাই থাকে কাহিকি না পরিবারের সমস্ত সদস্য অঙ্গাঙ্গী ভাবে জড়িত তেণু সমস্তে সরল সাবলীল গতি জীবন বিতাইবা হচ্ছে জন্মগত অধিকার এটি কাহার কেতবে প্রাধান্য কমি যায় আপনি কেতবে বড়ি যায় এই কথাটি মনক আসলে পরিবারের শাশু বোহর সম্পর্ক আলোচনাকু আসে যা কালে কালে বিতর্ক মধ্যে গতি করে শাশু বোহ সম্পর্কের ঘরোই কলি মান অভিমান ভুল বুঝামার ভাগমাপ বোধহুয়ে বেশি পরিলক্ষিত হুয়ে সত কহবাকু গেলে সবু সম্পর্কের এমিতি অল্প বহুত সমস্যা থাকে আউ সমস্ত সমস্যা মধ্যে বি লুচি রয়েছে সবুকু সম্ভাবার রহস্য তেবে আজির বিজ্ঞান যুগে সবু করে নারীটি কণ এই সমস্যার সমাধান করে পারে আজ আসন্তু শুণবা শাশু বোহর এই অনন্য সম্পর্ক নিয়ে আলোচনা ঘরের সিরি শাশু বোহ আলোচনা করেছেন মনোরমা মহাপাত্র তাহ আলোচনায় অংশগ্রহণ করেছেন শান্তিপ্রিয়া মহাপাত্র
1: নমস্কার
2: নমস্কার
1: শাশু বহু আমি বিভিন্ন যুগরে দেখি আসুছু কিন্তু বর্তমান সময়ের আমার এইটা গোটে আলোচনার বিষয় কাহিকি হয়েছে যে শাশু বহুর সম্পর্ক কেমতি হওয়া উচিত
2: শাশু বহুর সম্পর্কটা সবু যুগরে থিলা এ যুগরে বি রহিছি মধ্যবর্তী যুগরে ঊনবিংশ শতাব্দীরে বি থিলা সবুলে কহন্তি যে শাশু বহু সম্পর্ক সাধারণত তিক্ত যেবে শাশু মরিবা সত তেবে দেউলে বাঁধিবি নেত তা মানে শাশু সেটিকে কষ্ট দৌলা বলে তো সে দেউলে নেত বাঁধিবা কথা চিন্তা কলা তার কহিবার মূল কারণ হল মা পুকু যেতে ভাল পায়ে সে তার ভাল পাইবাটা সর্বগ্রাসী ভাল পাইবা যেতবে পুয়টি বিবাহ করে আউ গোটিয়ে ঘরক ঝিওটি আসলা যা ভাল পাইবা মা ঠু নেইগলা অনেক শাশু সেই ভাল পাইবাটা যে দৃষ্টিকোণ দেখা কথা দেখি পারন্তি নাই ফলরে তাঙ্কর বহু প্রতি টিকে বিদ্বেষ ভাব রহে তেণু সেকালে মধ্যে কহিবার মু শুনিছি ঢগড়মালে আমার অছি শাশু মারুথায় বহুকু বহু ছাড় হই কাহাকু মারিব মারুথায় চুলি মুহকু তা মানে শাশু নিশ্চয় বহুকু কষ্ট দৌথিলে সে ভিতরে কিন্তু সেতবেলে যে শাশু কষ্ট দৌথিলে বর্তমান যে শাশু মানে হেলেনি সেথিরে সেতবেলেরে বহুমানকু কিছু সুযোগ মিলু নথিলা কিন্তু বর্তমান পরিবর্তিত সময়ের সামাজিক পরিবর্তনরে ইভেন আমার মধ্যে ওড়িশারে বি ঝিও মানে শিক্ষিত হলে পাঠ পড়লে রোজগার করছেন তাপরে দশভুজা দুর্গাপুরী সবু কাম সে করছেন ঘর কাম রোষেই কাম চাকরি কাম সবু করছেন এক্ষেত্রে শাশু মানকর দৃষ্টিকোণ বদলিবা দরকার কিন্তু তা সঙ্গে সঙ্গে আউ গোটি প্রকার দরকার শিক্ষিত ঝিও মানে যে মানে পাঠ পড়ছেন মনস্তত্ত্ব সে বি ভাপা কথা যে শাশু তাঙ্ক বহুদিনরে তাঙ্কর পিলা জন্ম কলাবেলে কেতে কষ্ট পাইথিলে কিছু সুযোগ পাই নথিলে এতে প্রতিভা থাইকিরি বি আমি সবু পাইছু তাঙ্ক মনরে কেমতি আমি আনন্দ দবু তাঙ্কু কেমতি আমি বুঝিবু তাঙ্কর মনর প্রতিভাকু কিভাবে আমি সম্মান করিবু সেদিগরে মধ্যে সেমানে

পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা হি পবিত্রতা ও সভ্যতা তেবে আসন্তু আমঘর চারিপাখ সফা রাখিবা সহিত সর্বসাধারণ গমনাগমন রাস্তাঘাট কর্মক্ষেত্র শিক্ষানুষ্ঠান ও অন্যান্য সর্বসাধারণ ব্যবহার করুথিবা স্থানকু পরিষ্কার রাখিবা অলিয়া আবর্জনা এনেতেলি ন পকাই বর্জ্যবস্তু পরিচালনা ক্ষেত্রে পকাইবা সর্বোপরি মুক্ত খোলা জায়গায় অলিয়া আবর্জনা পকাইবা বন্ধ করিবা উচিত তাহলে যাই আমি ও সমস্ত জীবজন্তু সুস্থ নিরাময় জীবনযাপন করিপারিবা। আজি পাই সূচনা সম্বাদ এতিকি আকাশবাণী বারিপদা। পরবর্তী কার্যক্রম রিলে করি প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারিবে অল্প সময় মধ্যরে।

0: জিলা মহাকালপড়া ব্লক অন্তর্গত অঙ্গুলাইঠারে দুই দিবসীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাবিজন 2026 এবং জিলা প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমে সাংসদ বৈজয়ন্ত পণ্ডা যোগদে জিলার সর্বাঙ্গীন বিকাশ সংক্রান্তরে আলোচনা করে। নয়াগড় জিলা দশপল্লা ব্লক অন্তর্গত মতদাতাঙ্ক নাম সংশোধন করা আদি প্রসঙ্গে আলোচনা হয়েছিল। ভোটর তালিকা সংশোধনক স্বচ্ছ ও ত্রুটিশূন্য করা জিলাপাল পরামর্শ দিয়েছেন। কলাহান্ডি জিলাপাল সম্মিলনী কক্ষে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর সংক্রান্তরে বিস্তৃত আলোচনা করা। কেন্দ্রাপড়া জিলাপাল সম্মিলনী কক্ষে জিলাপাল রঘুরাম আর আয়র অধ্যক্ষতার রাজ্যের ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম পরিপ্রেক্ষ
1: জাহাজ নির্মাণ, সবুজ পরিবর্তন, নবীকরণীয় শক্তি, স্বাস্থ্য প্রযুক্তি বিদ্যা, গুরুত্বপূর্ণ খনিজ সামগ্রী এবং স্টার্টঅপ ভলি প্রমুখ ক্ষেত্রগুলিকে নিবেশর ব্যাপক সুযোগ রয়েছে। শ্রী মোদী নরওয়ের ব্যবসায়ী গোষ্ঠীকে ভারতের পুঞ্জিনিবেশ আহ্বান দিয়েছেন। উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায় নূতন সহভাগিতা গঠন করা সহ সম্পর্ক বৃদ্ধি মার্গ উন্মোচন করা উপরে শ্রী মোদী গুরুত্ব দিয়েছেন। সম্মিলনীরে বিভিন্ন কোম্পানির 50 অধিক কার্যনির্বাহী অধিকারী এবং উভয় দেশের ব্যবসায় ও গবেষণা ক্ষেত্রর 250 অধিক প্রতিনিধি যোগ দিয়েছিলেন। সম্মিলনী অবসরের ভারত ও নরওয়ের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠান মধ্যে কতক বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। নরওয়ে গস্ত পূর্ব প্রধানমন্ত্রী পঞ্চরাষ্ট্রীয় গস্তর তৃতীয় পর্যায়ে সুইডেনে পৌঁছিলে। গোথনবর্গঠারে আয়োজিত ইউরোপীয় শিল্প গোলটেবুল বৈঠকক সম্বোধন করে ভলভো গ্রুপ দ্বারা আয়োজিত এই বৈঠকরে শ্রী মোদীঙ্ক সহ সুইডেন প্রতিপক্ষ উলফ ক্রিস্টারসন এবং ইউরোপীয় কমিশনার অধ্যক্ষ উর্সুলা ভন ডের লেন যোগ দিয়েছিলেন। নিজ সম্বোধনের শ্রী মোদী ভারত এবং ইউরোপ সংঘ সদস্য রাষ্ট্র মধ্যে বৃদ্ধি পাওয়া রণনৈতিক সমন্বয় উপরে আলোকপাত করে ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তিনামাক এক পরিবর্তনকারী আর্থিক সহভাগিতা ভাবে সে বর্ণনা করে। এদ্বারা বাণিজ্য, প্রযুক্তিবিদ্যা, উৎপাদন সেবা ক্ষেত্র এবং নিরন্তর যোগাণ শৃঙ্খলের নূতন সুযোগ সৃষ্টি হব। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর ভি সংযোগীকরণ প্রকল্পগুড়িক ভারত ইউরোপ বাণিজ্য সহভাগিতা অধিক ত্বরান্বিত করিব। বিবিধ এবং সুদৃঢ় যোগাণ শৃঙ্খল পরিস্থিতি উপরে ভারত ও ইউরোপ মিলিতভাবে কার্য করা নিয়ে শ্রী মোদী গুরুত্ব দিয়েছিলেন। ভারতের দূরসঞ্চার ও ডিজিটাল ভিত্তিভূমি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডক্টর, ইলেকট্রোনিক্স এবং ডিপটেক নির্মাণ, স্বচ্ছ শক্তি, সহরাঞ্চল বিকাশ, স্বাস্থ্য সেবা ও জীববিজ্ঞান ভি ক্ষেত্রে সহভাগী হওয়ার প্রধানমন্ত্রী ইউরোপীয় শিল্প নেতৃত্ব আমন্ত্রণ করে। সুইডেন গস্ত পূর্ব শ্রী মোদী নেদরল্যান্ড গস্তরে যাই দ্বিপাক্ষিক রণনৈতিক ভাগিদারিতার ভবিষ্যৎ রূপরেখ প্রস্তুত নিয়ে মত বিনিময় করে বিভিন্ন ক্ষেত্রে উভয় রাষ্ট্র সহভাগিতা নিয়ে সম্মতি প্রদান করেছেন। অর্থনৈতিক সহযোগ ও পুঞ্জিনিবেশ, জল, কৃষি এবং স্বাস্থ্যক্ষেত্র, আধুনিক প্রযুক্তিবিদ্যা, নবসৃজন, বিজ্ঞান এবং শিক্ষা আদি বিভিন্ন ক্ষেত্রে সহভাগিতা উভয় রাষ্ট্র সহমত হয়েছেন। এপরিকি শক্তি রূপান্তরণ, নিরন্তর বিকাশ এবং সামুদ্রিক ক্ষেত্র উভয় রাষ্ট্র মিলিমিশি কাম করা সম্মত হয়েছেন। অন্যান্য ক্ষেত্রগুলি মধ্যে প্রতিরক্ষা সহযোগ, সুরক্ষা, সূচনা আদান প্রদান, লোকসম্পর্ক, সংস্কৃতি আদি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ মিলিমিশি কার্য করবে বলে স্থির হয়েছে। বিশ্বস্তরের ভারতক এক প্রমুখ অংশীদার ভাবে গড়ি তোলার শ্রী মোদীঙ্কর এই পঞ্চরাষ্ট্রীয় গস্ত গুরুত্বপূর্ণ সাব্যস্ত হব বলে আশা করা যাচ্ছে।
2: আজির প্রসঙ্গে শুনলে আন্তর্জাতিক সহযোগক সুদৃঢ় করুছি প্রধানমন্ত্রী পঞ্চরাষ্ট্রীয় গস্ত। আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ, উপস্থাপনা মহেশ্বর সাহু।
3: আকাশবাণী বারিপদা স্টুডিও ঘরের সময় বর্তমান রাতে 7টা। প্রচার করুছু আজির আদিবাসী সংগীত কার্যক্রম। কার্যক্রমটি প্রযোজনা করছেন নাগভূষণ মাঝি।
4: আদিবাসী সংগীত কার্যক্রমে আজি শুনন্তু কলহ সম্প্রদায়ের গীত পরিবেশন করেছেন কুনা সিং নায়ক এবং তাঙ্কর সাথী কলাকার মানে।
5: ছটিয়া ফুল কড়িটিয়ে কেতেবেলে ফুটি সমস্তঙ্ক হৃদয়কু জিনি নেইছি।

0: পানি পবন সব সমাধান করতে হো
1: ওহ মানে কথাটা টিকে ফিটেইকি কো
0: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান উষার সিলাই মেসিন টুলু উষা কমেন্ট গ্রিপস হন্ডা কোম্পানির পম্প সেট জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর পম্প সেট পাওয়ার উইডর ঘাস কটা যন্ত্র পেট্রোল ডিজেল কেরোসিনি পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সব রকম সুবিধা মিলুচি
1: কেটে মিলুচি হতে সুবিধা
0: জানি ন কি হো বারিপদার অতি পরিচিত দোকান পরা
2: ঠিকনা হউচি মেসস বাবুলাল অগরওয়াল মেইন ট্রাফিক স্কয়ার তিনিকুনিয়া ছক বারিপদা
1: তালে যিবা না কি কহুছ
0: চলো
3: নমস্কার শ্রোতা বন্ধু অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রকৃতি পরিবেশ কার্যক্রম শ্রোতা বন্ধু প্রাকৃতিক পরিবেশে বায়ু জল ও মৃত্তিকার যে সমস্ত সাধারণ ধর্ম বা প্রকৃতি রয়েছে তাহা আম ব্যবহার পাই উপযুক্ত অটে কিন্তু কোনসি কারণরু যদি জল ও মৃত্তিকার ধর্মরে সামান্য পরিবর্তন ঘটে তাহা আমার ব্যবহারের উপযোগী হয়ে পারে না মনুষ্য পশুপক্ষী এহাকু ব্যবহার কলে বহুত ক্ষতি সেমানকর হইথাই প্রাকৃতিক পরিবেশে এই সমস্ত পরিবর্তনকু পরিবেশ প্রদূষণ কুহাযায় এই পরিবেশ প্রদূষণ কহিলে আমি মৃত্তিকা প্রদূষণ জল প্রদূষণ ও বায়ু প্রদূষণকু বুঝু তেবে শ্রোতা বন্ধু সমাজ প্রকৃতি উদ্ভিদ পুরাতন কীর্তিরাজি তথা পৃথিবীর পরিবেশিকা বা ইকোলোজি উপরে বায়ু প্রদূষণের সুদূর প্রসারী প্রভাব রয়েছে তবে বায়ুরে নানা ধরনের অনাবশ্যক পদার্থ মিশিবা দ্বারা বায়ুর গুণগত পরিবর্তন ঘটে এহা ব্যবহার উপযোগী হয়ে পারে না আমি এহাকু বায়ু প্রদূষণ বলি কহিথাও তবে শ্রোতা বন্ধু এই বায়ু প্রদূষণ ফলরে বায়ুমণ্ডলরে অনেক প্রকারের কুপ্রভাব দেখিবাকু মিলে যাহাকি সমগ্র প্রাণী ও উদ্ভিদ জগত পাই অত্যন্ত ক্ষতিকারক হইথায় সেগুলিক হেউছি ওজন স্তর হ্রাস বা ওজন লেয়ার ডিপ্লেশন অম্ল বর্ষা এসিড রেন সবুজ কোঠরী প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট পিঙ্গল কুহুড়ি ফটোকেমিক্যাল স্মগ এবং ভূমণ্ডলর উত্তাপ বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং প্রধান অটে এই সব পরিবর্তন যোগু অনেক সমস্যা প্রকৃতিরে দেখা যাইথায় শ্রোতা বন্ধু আজির এই কার্যক্রম মাধ্যমে আজ আমি আলোচনা করা বায়ু প্রদূষণ হ্যাঁ শ্রোতা বন্ধু বায়ু প্রদূষণ যোগু আমীবজগতের অনেক ক্ষতি ঘটি থাকে আউ প্রদূষণ কহিলে সাধারণত আমি বায়ুমণ্ডল মৃত্তিকা ও জলর ভৌতিক রাসায়নিক ও জৈবিক গুণর এক অনাবশ্যক পরিবর্তনকু বুঝু যাহা পরিবেশ ও মানবজাতি পাই ক্ষতিকারক অটে এই প্রদূষণ পরিবেশের এক অসুস্থ পরিবর্তন যাহাকি মানবীয় কার্যশৈলীর এক অনাবশ্যক ফল আমি যে বায়ু প্রদূষণ কথা কহুছে তার কারণ ও নিরাকরণ সম্পর্কে আমি ভালোভাবে অবগত হওয়া উচিত ওজন গ্যাস অম্লজানর তিনোটি পরমাণুকে নিয়ে গঠিত এবং এহা অম্লজানর এক অপরূপ এই ওজন স্তর দুই প্রকারর ট্রপমণ্ডলীয় ওজন এবং স্ট্রাটোমণ্ডলীয় ওজন ট্রপমণ্ডলীয় ওজন অদরকারী ও বিষাক্ত অটে এহা প্রাণী ও উদ্ভিদ মানঙ্কর ক্ষতি করিথায় এবং এহা এক বায়ু প্রদূষক অটে পৃথিবী পৃষ্ঠরে এহার গাঢ়তা বহুত কম মাত্র বর্তমানর প্রগতিশীল দুনিয়ারে এহাকু নিয়ন্ত্রণ করিবা বহুত কষ্ট যানবাহন ও কলকারখানারু নির্গত হেউথিবা গ্যাসরে নাইট্রোজেন ডাইঅক্সাইড অধিক পরিমাণর ওজনর কারণ পৃথিবী পৃষ্ঠরে ওজনর গাঢ়তা পরিবর্তনশীল ও এহা বিপদ সৃষ্টিকারী গাঢ়তারে স্বতঃ পৌঁছি নথায় মাত্র মানুষমানঙ্কর প্রাকৃতিক কার্যকলাপরে হি ওজন কেতেক স্থানরে বিপদ সৃষ্টিকারী গাঢ়তারে পৌঁছি পারিছে শ্রোতা বন্ধু ওজনর গাঢ়তা যদি 0.2 ppm হইথায় তাহলে এহা কোনসি প্রকার প্রভাব মনুষ্য সমাজ উপরে পকাই নথায় কিন্তু যদি এহা 0.3 ppm হইথায় তবে এথিযোগু নাক ও গলারু পানি বাহারি থায় একরু 3 ppm হলে 2 ঘন্টা পরে দেহ অবশ ও ক্লান্তি লাগিব 9 ppm রু অধিক হলে খুব জোরে কাশ হেব ও শ্বাসনলীরে শোধ হুয়ে শ্রোতা বন্ধু ট্রপমণ্ডলরে ওজনর গাঢ়তা বৃদ্ধি অবাঞ্ছনীয় হলে বি ওজনকু অনেক কার্যরে লগাযায় ব্যবসায়িক দৃষ্টিকোণরু

0: নদীন সুন্দর ঘন শ্যামু
1: এতিক মাত্র মোর অড়ি সত্য হামা বইলে ভদ্রা তুমি মোর গেধানন্দ এই কথা তুমি কহিলে গল আচ্ছা তোমার ভাই কহি তোমার কামনা মু পূর্ণ নিশ্চয় করিবি এ কথা কহি দিও সেই সময় সুভদ্রা পড়িগলা সত্য হামা গোড় তলরে।